আমলটা কবুল করে বিনা বেফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলুকান কুরমাশে hama isurat ke sadwan ayat ga wahi kurevi qul illahu a'budu mukhlishan lahu dini mane ki kalek fanu vidal washif ekhlang ki bayan ahreng ge din khalas ko ahreng alukan qurani hama ekhani main allah washif ati sumar surat ka main allah wahi kurawa fawe fa'budillaha mukhlishan lahu din ala lillahi dinul khalis mane ki ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা একলাগ কিবায় আলুকান কুরাবা শেফ ইনসানা গে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গা হেদমং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং এ কিবাওয়েগেন তিবে মাইং আল্লাহু গে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহু গে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা বদল কুরাং এ তেমিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا معنی کی تیبا میہن کرے کھومے میہ کنم ویس اللہ بدل کرمان امید کرنی نما ہیو عمل کرمتی دمی ہننا ہوش کمیو ادی اللہ نگلکن کرمگا این افس فراتکا شریک نکرا ہوش کمیو

ফুকুম এমিহিগে কু এমিহক ওয়াশারাফে মিহুন্নি এ বহি এউরেঙ্গে কুত্তৌগে তেরে গেম্বি গেমফে মিহুন্নি নারকাগে আহুলরিনে এউরেং এ নারকাগা আবদ দেমিতে বেহুটে।

এউরেঙ্গে নফস্তং এখামাকা বিখ্যাল খামেজ্ঞ নুব্যাখম বুড়কমায় এই আল্লাহ বাবালেবি থাকেচ্ছ এ বাহি কুরআনং এউরেং খা ফিরুমে এউরেং এ খা ফিরুই আল্লাহগে ফাগলুয়ন্থকম একলাঙ্গে আলুথকুঙ্গে তেরিং একলাঙ্গে ইরাদ কুরেবি বয়কুগে মচ্চ বাবালেবি বাবালেবুম হাসদ বেরিবুঙ্গে গুতুমে দেং কোফাগে মচ্চ কোফা আয় গেং এউরেং এম্বরি আত্বিজৌয়ে আদি কাফিরুন্নং হুরি ইহানা তেরিফন দিনিবি আজাবে

0: নিউড়েমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়ে তি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললে শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়াতুম গে হাল বেল্লুমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং গে বড়তে রাসকান্তা কুডো কাকু জেসফি কোন লিডার ইতো
1: এই হামহিকানি তারিখ বিবাহ কতকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এবাহকত বনি নীল কোরগা সেরিং ফেশিগিন আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহ গিরোসি হাগড তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ FM band.
1: Divira Chikyadu.
2: Ahashe Bunana. Me haftaage program ge mehmana ki Male Water and Storage Company MWSC ge Managing Director Hussain Fahmi.
0: MWSC ge managing director Hussain Fahmi ya sawal kurabam be influwa be funun PSM ya ge DRA page sawal funuba
2: sawal funu bum ge furusat buraswat tuhu ge dihe juma hameya ahashe bunana
3: e kodoko fahata jehilama আহারম ইহা ক্যারি গতি মে মি হাম দগো আনা এনা যা পিন নম্বর নুফেন হিসাব এ গন্তি বেমানি
4: আ
5: কোবা মিতা হুনা ডাস্টবিন এহেরি দো মে বেস ডাস্টবিন কানু লামানি

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া ফুরা কামগে নুবয়ে ফহে কোম্মেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুল এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুল এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুল এব্বয়ে এবহি বান্ডু ফুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಮೀ ದಿವೆಹಿರಾಜೆಗಾಡು ದಿವೆಹಿರಾಜೆಗಾಡು ಬಾರ್ಗಡಿ ತೇರ ಮಿನಿಟ್ ಕಮಿಗೆ ನಿಸ್ತೆನಿ ಮೇದ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

ফকুম এমি হিগ্গে কু এমি হক ওয়াশারা ফি মি হুন্নি এ বহি এওরেঙ্গে কুত্তাউগে তেরিয়া গেম গেম ফি মি হুন্নি নারকাগে আহলুরিনে এওরেং এ নারকাগা আবদ দেমিতি বেহুটে।

কবুল করতে দুখুরা গতুগা আল্লাহকে হাজরাতুন এউরেন্না হামায় ফতে এবাহি কুরআন আ হিন্দু এফেং এউরেন দৌ কুরু এগে কুরেন এউরেন কাফির গে মিসকুঙ্গে মচ্চন নসর এদে খমগা উয়ে দিং এউরেন নং এঙ্গি ফাওয়া হাক গৈ এউরেন্না হামায়ং আ হিন্দু ইয়ং এউরেন কাফির উয়ে ফাহে কাফিরুঙ্গে মচ্চ আল্লাহকে লাউনেন হুটে।

এউরেঙ্গে নফস্তং এখামাকা বিখ্যাল খামেজ্ঞ নুব্যাখম বুড়কমায় এই আল্লাহ বাবালেবি থাকেচ্ছ এ বাহি কুরআনং এউরেং খাফির উমে এউরেং এ খাফির উই আল্লাহগে ফাগলুয়ন্থকম একলাঙ্গে আলুতকুঙ্গে তেরিং একলাঙ্গে ইরাদ কুরেবি বায়কুগে মচ্চ বাবালেবি বাবালেবুম হাসদ বেরিবুঙ্গে গুতুমে দেং কোফাগে মচ্চ কোফা আয় গেং এউরিং এম্বরি আত্মিজৌয়ে আদি খাফিরুন্নং হুরি ইহানা তেরিকন দিনিবি আজাবে

0: পাতটাকে হুন্নান এগোতুন জাকাত সুমি ফোর কোদ্দে খিদুমেতা কি সামা এহেন হিং ইদারা তাকা হাম তাফাতুগে হিঙ্গা দান খিদুমেতাকে নো তা ফোর কোদ্দে কো তাবিস তাফাতুগে হিঙ্গা দান হেম মি হাকিগতুগা এম ফুরতম কামকং খিদুমে হোদা মি হুং মালুমাত হোদুমা ফাহুগা এ খিদুমেতাকে এদুমা কি ওয়ারম মুহিম মুকামে হুশাহলন জিহে গোত কি কোবাত কো গোত কত হুশেহলেনি মিসাল কং জাকাতুন ফোর কো দে ইং এহি তির কম কি মি বেস ফর ওয়াগে এহি তির কং এহি তির কম এদে মে নন ওয়ান গ পোর্টাল মে দে রিকং অনলাইন মি কো হুশেহলুম গ ফুরসত মে নন হুলো আলাফ কি নে তো হুশাহলানি দফতর ফোম কম গ ওয়ানম রশিক হুরি ফারাত কো মি জাকাত হুসং ইমেইল কুরা কন্নু মে অনানি এ রশেক কাউন্সিল হুশাল মে অনানি হেম হিদুমতেন এদি এদিন জেহেনি কিহিনে তো কম কম মালুমাত কে তো ফুরহাম কুরেন জেহেনি মি ওয়ারবড় সামাল কান দে জেহে কামে দিন হিদুমতেন এদে ইরুগা এ ফর্ম হুশাল ওয়ার গ ফর্মুগা ফুরহাম মালুমাত দেউ মকি ওয়ার মুহিম কামে হাকিগতুগা জবাব লিবুন লাসবিগেন দা ইককামে মি ফর্ম ফুরহাম কুফন্নে তু বেইনুয়া মালুমাত এগে এমএ রঙ্গল গোতুগা তেই ফানে তো মালুমাত ফুরিহাম ফানে তো ফোম এক হুশাহলেন জে লি কিউন তং হুশেহলি ফানে তো মিসাল কং আনমেন দফতর বেলকম গাভি নমস ফগে নমস কিউন দফতর এলিশি কুরম টাকা হুশাহলেন জে লি কিউন তকেন এ বহুরি আম আম লি কিউন তকেন এ বহুরি আদি হামে মে এমি হে কে হালতা গুলিগেন হুশাহলেন জে লি কিউন তকেন এ বহুরি এমা এ লি কিউন তকি কো বাত বেলুম ফহুগা ফোম হুশাহল বারুগা মিদেন লি কিউন তং হুশাহল মকি বারা মুহিম কামে বেস ফরো আনমে নজর হিঙ্গা লায়রুগা বেস ফরো আ গুলিগেন হুশাহলেন জে লি কিউন ত দফতরুগা রেজিশি কুরায়রু হুশাহলেন জে লিকুন তা কাতা ফাত এহেম
1: এহেম এহন তেরে কা গুলি ফতি মা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কমেতে সওয়াল কি
2: জাকাত ফান্ডন দে স্কলারশিপ কা দা কোজক কোস পুরি মানু কফিনা মা একুজা মে দামাল কুরআন কি নেতো
0: আদে মি মিকা মা গুলে গতুম আলমেন গে মি স্কলারশিপ উসুল গ এবাইং বায়াং কোফ একমা গুলে গতুম গতে নিম্মানি জগা স্কলারশিপ কমিটি ইনকামগা এহমা মি এফাদ কুজ্জক দিমাই হালত কি কো বাতো মি কোন সবকা হরে তো মি কিউন ফুরি হামানু করে বনি নোতা হুটালি বেলু মফহুগ একমা গুলে গতুম ওয়াকি গতে নিম্মানি স্কলারশিপ কমিটি এহমিমা মেদে নেগত মিকং কম বেলুম ফহুগা একুজেগ হালত রিয়ায় কুরুম ফহুগা স্কলারশিপ কমিটিং একমা গুলে গতুং গোতে নিম্মান
1: শুক্রিয়া তোর বড় প্রোগ্রাম গপ্পার বেটানি উই থিং তো আদে মিগডে গাল গুন মে স্টুডিও মগুতং কুরিয়া মি গেন দিয়াই ফাই হিতু মে মে প্রোগ্রাম ফাই হিতু মে মে আদু গা প্রোগ্রাম গাল গুন মে মে মালুমাত মিগেন সেনি মোল দে সাকাত হাউস উন্দে মঙ্গন না হিতু মে তকা কোলে গতো নিম মাল মং কং কম তো মি ফাহ কোরা পানি
3: আদে যাকাত হাউস কে আউন হাম ফাহ কলম বেন মিসাল কা দা গুন মেঙ্গে ওরা বড় মি জাকাতুগে মি মগুণমে মি আগুণমে আমি দিনী ওয়াজিব আদা কুরমা এম এম বেস সামাও কন্দেশে আগুণমেন মি জাকাতু হাউস কুম মি জাকা মি হামেকানি মি আগুণমেন জাকা বালাগে ফমনে মি হেদমি কুরেবেনি দিনী গতং হুদ্দ কুরা ইতিমাই গতন না আদু আগুণমেন গ মুইতমা কুম বেণুবা দায়রা মিসালক মিহকু জাকাতু কুম দক্কা এনে দিনী গতং নিনগ ওয়াজিব মি আদা কুরা রে ওয়াজিব আদা কুরম আবশ্যকনা রে আবাদ আদু ফস মিসালক দেমেগ আগুণমেন গ এডিডিজি ফাহ কুরি গত মি মিসাল কিডনি ট্রান্সপ্লান্ট বড়তি বালিত তাহম কুরা মি বোমমেরো মিসাল মিহ মি কু মিহ গ ফুরানা সালাম করুম হেম মি মি আসলাকি ইনসানি আগুণমেন বালায়রু হামা হামাতকুম বালায়রুস আগুণমেন মি হেগে ফুরান সালাম করুম মি হেত্রিকম মি ফোরকত দেবেনি মি কি মেবি মা মিখং আগুণমেন এক লাস বাই বর গিন ফাহারু তে মিহার খং আস বর গিন মিহং হেলুন তরিকং দে যাকাত হাউসুং বর বড় আগুণ মসেকে বকুরামু আমা হেলুন তরিকং মি আমুক মি সোশ্যাল মিডিয়া গে তরেন্না আদি কি কি বসিলত তগু তরেং মি আগুণ মে হেলুন তরিকং কুরহম এবতে আগুণমেন জাকাত হাউসুং মিয়ানি রশেগ মিয়ানি বায়কু পাদি মিয়ানি আদি এনজয় বেস সে মিয়ম বেণু মানি জাকাত পে পরগুয়ামে সে মিহন গেঙ্গস দেং এহেম বেজ্জি জা জাকাত হাউস এক মারহাবা কিয়া আগুণমেন হাম মি জাকাত হাউস এ বেফুলুম নু জেহেন এবেস কামে কদ্দে আগুণমেন এ ফুরি ফুরি হাম এ হুরি হা কামে এ প্রোগ্রাম মিহন হিঙ্গা দেন এ ফুরসত সাহাক হামা মি তানু গা ফাহা কল্লাম বেড়ু
0: আরে মি আলমেন গে খিদুমেত তাকা আমি আমা ফাহা কলা নিমালম করিং আমি বাই

0: اونلاين باي بلاتفورم تان اي بهوري مي حاسا كوريف اين هين هي تيريكان بينوا كم غونما الغون منغي ميل اكما غول ايغوتون حالت بيان كو سيتي ادي ام ام ارمنغي مي ويب سايت غوان مي ek ek ehi taka gule ko tu mushalan jeli unte hi ko baat hema alun minge mail address mi info@zakathouse.gov.mb mi harat bayan ko city ya adi kama gule li ki unta mushal mun alun men phone bala ganna na ei mi daranya kam gavi namas nuata ehin hin ehi teri kam kam gavi namas ha sahalat tima fa wa farat kam gawanam nuata alifanu ga hadisa mi fa ek ek hadisa ta medure wa farat taka mi teve ehi teri kan man edi alun minge mail la mail kurum alun রিকুয়েস্ট বালা গান দেন আদি হামে মেনি মালুম করি ফাহা কল্লান আলমেঙ্গে জাকাত মি ফোর কোদ্দে একে একে খিদমত তাকান ওত মালুমাত সাফ কল্লাম বেনু কম গওয়ানম আলগুন মেঙ্গে হটলাইন তিন সুমেদ্দে সাদা সাদা তিন সুমেদ্দে সাদা সাদা কুলাগিং আম মালুমা সাফ কল্লেবেন মি আলমেঙ্গে মি নম্বর গুলুমুং আমি ای ہی تیرے کم بینو دائرہ مثال کا اسکالرشپ کم گوانم نوتا ضروری ہی تیرے کم بینو کم گوانم نوتا می درنی ویری کم گوانم ای بینو وا می بایکا گوس می ای نمبر کا فیتالوم سیدا ایکما گولے کو دین واہ دکے کے معلومات صاف کو مگے فرصت الگن می ونی ہول والا اف دین می گولو مگے اتورا واٹس اپ می دی ری کو ویس الگن می گے خدمت تکا ادی دینی معلومات ہو دو مٹا کا زکات گولے دینی مال سوال تا می کورے وین ای گتون ہتے تین دے اشے نوے نوے سومے ہتے تین دین اشے نوے نوے سومے می نمبر واٹس اپ کرم المین ای دو گے دوہ جواب دیو تو مسے এই সেইটো মাথা কাকুলে মালুমাতে কাম গাঁৱি নামেচ নোৱাটা জাকাত আকুলে চৰি মালুমাতে কাম গাঁৱি নামেচ আৰু কোনো মেং একাম আকুলে মালুমা চাহ মালুমাতং এফাৰাত থকা আমি ফৰ কৰ দাম বাগেন্দা আদি আৰু মেং মি আহমৰাই ইটং মি জাকাতং হেলুন তেৰ কুৰুমাৰ টকা মি মিদেনেৱি মি কৈ গোটং হেলুন তেৰ কাই তোৰ কুৰুম গোটং চাৰি আছাছে জাকাত হাউচ কে হুৰিহা উচুল টকা কাৱাই তাকে এক মচ্চ বিনাৱে গেন্দা চাৰুই আছাছে একোলাৱালিফা এবাবে দিহা চাউ চনা হাৰু গাৰ একোলাফা মি চাৰুই আছাছেচ ইটোৰ মালুমাতে বেণু কম গাঁৱ নাম আম ফৰাই টকা দিবি গেন্দা জাকাত কে ডিজিটেল লাইব্ৰেৰী চাৰুমেংগে জাকাত হাউচ কে ৱেবছাইট কোন নান জাকাত হাউচ কে ৱেবছাইট আকি জাকাত হাউচ .gov.mb লিবাডাগ নান
1: মাতি তাওলেম হতাম বেড়া ফেরাত কাই ফুরসতুস এবই এমা মেয়েদগে ফাই হিত মে প্রোগ্রাম অফ দিন সতের শেত প্রোগ্রাম হুশেলি আলগন শত নাসিম প্রোগ্রাম ফোনম গা হেতির বিদ নিসুদা ইরাত কুরবিয়া আন হপ্তা গা মিগে আ প্রোগ্রাম হেতির নাম কে নিস্তেন ওয়াক দান নামো বাকি বিলানা আসসালামু আলাইকুম
2: ফাই হিদুমে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং এদি মিয়ালা দন্নবানি হাম একানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হাম একানি একালাং গে আশ
1: මේ දිවෙහි රාජ්‍ය ගඩු දිවෙහි රාජ්‍ය ගඩුන් තිංගඩි 25 මිනිත් කමගෙනස් දෙනි මේදුගේ අසුරු නමාතවකුතුගේ බංගියා බංගේ දවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানি কোদে এম মে ইতবার কুরবে বাভেরিয়া
1: দেহিরাজ্জে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: Miraculous. Miraculous.
1: السلام علیکم میں ہوں ترین نمبر پانچ میرا دفاع میرے کنگ دمو میرے گے میواہ کے اس پروگرام آیا کمی پتل کو لی ارگن ایشت نسیم میواہ کے اس میں پروگرام گا ارگن میں میواہ کے دکھال امدنی ارگن میں گے مجتمع گو رنگل کو لجے کنگ کم آگولے گو تو دے میرے گے پروگرام گے اس می کمی سمچلے کا واہ کے دکھالا خیال بدل کرما আমি আগুন মেঘে প্রোগ্রাম গা এখন তেরি না বাইরে আগুন মেঘে ফুরসতে বইগে তো এখন তেরি গুলো গেদবা আগুন মেঘে নাম্বার কে তিনে তিনে হাতরে সুমেং হায় সুমেং হায় মি ওয়াহাকে প্রোগ্রাম গা আগুন মে মিরে ওয়াহাক দকালানি দিরিওল মা মসেকে কুরমা গুলে গতু আমদনি হতম মসেকে তি কুরম গে মুহিম কামা গুলে গতু মিরে প্রোগ্রাম গা ওয়াহাক দকালম দানি এমা প্রোগ্রাম গা ন নোট কুরম গেদবা আগুন মেঘে নাম্বার কে তিনে তিনে হাতরে সুমেং হায় সুমেং হায় ہمارے لوے کا فو پروگرام ہے ایک بدل کو لانا

0: আসসালামু আলাইকুম। দুনিয়ায় কাড়ি বাল্লাম আদি আড়ো সমং গেন্দাওয়া এমহা বেফুল না মারহাবা দন্নাওয়া। দুনিয়ায় কাড়ি মি প্রোগ্রাম আয় কমে বদল করলি অরগন মুসা মতলব। আর দুনিয়ায় কাড়ি মি প্রোগ্রাম কি দুনিয়া মসরা গহিঙ্গা একই কঙ্কম বদলা দাল মেন তৈয়ার কো গেনেস্তে প্রোগ্রাম এগো তুমি প্রোগ্রাম আরগম মেন হাসামি কলদানি ইহুদিন না তুর্কি বিলাত আদে মেদু কুরিমতলুম ফেশতান কমগে ফুরসত বড়ু তমি কমগে তাফসীর তবে সাল মেন না হিসা কলদে দে বানি আরম মেগে অ্যানালিস জাওয়াত জাওয়াত মারহাবা গে তরম প্রোগ্রাম। তুর্কি বিলাত ইহুদিন আদে মেদু মিহারু মি কুরিমতলুম ফেশুম ফুরসত বড়ুয়েগিন্দা বাহাকড় মেদাকায়রু মিহারু মি দেগামুগে দেমেদু গুড়ুমাক্কানে ফুরতম বাদালে মি জেহেনি কিয়াওয়েগে গুড়ুম মিহারু মি দেগামুগে দেতরে বৈত্তো।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুর্কি বিদাত ইসরায়েল দেতরেগে ডিপ্লোম্যাটিক গুড়ুন্তং আদিসে বৈ বরম কুড়কন নমস ইকসোদি গুড়ুন্ত বিসে বৈ এ নমস কুরি গয় বরা গাত বিসমিয়ার গুড়ুন্ত কেন্নে খাসকম মি গাজ্জা গা ইসরায়েল মিংগি জেনোসাইড ನೋಡಿ ನಸ್ಲುನತ್ತಾಲುಮ್ಗೆ ಜರೀಮಾತಕಾಗುಳಿಗಿನ ತುರ್ಕಿವನಿ ವರಬ್ಬುಡ ಈ ಇಸ್ರಾಯೇಲ್ ಆಯಕೋಗಿ ಗುಳುಂತ ಕುಡಕೊಲ್ದಾವ ಅದಿ ಹೇಗೆ ಇತ್ತು ಮೀ ಅಸ್ಕರಿ ಗುಳುಂತ ಬಿಸ್ಕುರಿಗೋ ಹಿಂಗೆ ಕಮಕ ಅಸ್ಕರಿ ಗುಳುಂತ ಮಿಹಾರು ಅನಿ ಹಮ ಗ್ಯಾಗಣಕ ಖಂಡಾದಾವ ಏಕಮಕ್ಕು ಡಿಪ್ಲೊಮೆಟಿಕ್ ಗುಳುಂತಂಗೆ ಬೊಯ್ ದೆನ್ ಮೀ ಇಕ್ಸೋದಿ ಗುಳುಂತ ವರಕ್ಕುಡ ಹೆಣ್ಣ ವಯಸ್ ಮೀ ಬೈಕಾದ ಇಂಪೋರ್ಟ್ ಎಕ್ಸ್ಪೋರ್ಟ್ ಬದಲು ಕುರಿವೇಕಮವೇ ಏಕಮಕ್ಕು ದಣ್ಣ

0: নিউলিমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তি রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহক তাকিনো
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামিয়া পেতুরিফা কুরি পোশি কমমে হোম দুহে গেহেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা সতরস্তে 149 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ FM band.
1: Divira Chikyadu.

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহ ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহ সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউ মট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শাওয়ারুন তিয়াবামি হুন দুআ কো দন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তম ওয়ারিগেমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলমু ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুন্না একুগে
1: ಮೀ ಇದಿವೆಹರಾಚೆಗಡು ಹತ್ತರುಗಡಿ ಸಾಳಿಸ್ ಅಮ್ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೆನಿ ಮೀರೆಗೆ ಫತಿಸ್ ನಮ ದೊಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್